লাঠি বগা কলা পাতি মেলি তার কথা ভাবি গুণি চিনো বাকরি হিমজক পুরী পতি লাঠি।

পখিলাটি বগা কলা পাখি মেলি তার কথা ভাবি গুলি কিনো বাকরি হিঞ্জক তুরি পখিলাটি।

0: আর এই যে ভোগ খুয়াইছো আমি আজি 33 বছরের পর, মানে বাস ভিক্ষা করি বাবার তাতে খুয়াই আছো মাত সোমবারে সোমবারে।
1: নিরামিষ আহার দিয়া হয়?
0: ইয়াত পিঁয়াজ লেচুন একো নাই।
1: এই মন্দিরের সহ কিমান কেবছর পর জড়িত হয়ে
0: আছে? না, এই মন্দির তো মানে বাল্যকালের পর, আমার বন হল 1300-1889 হয়ে গেল। আমি মানে কেন্দ্রকোলার বংশর পূজারি, কেন্দ্রকোলার নাম শুনেছ নয়, তার বংশর মানে বাকি তো পান্ডা, আমি ইয়ার মেন পূজারি কামাখ্যা মন্দিরের কেন্দ্রকোলার বংশর তখন। আর ইয়াতে যে কর্ম, আগতে মানুষ নাইছিল, বাবা তখন জাগৃত হব লাগে, তখন এনে জাগৃত, আমি আমি ভাল হব লাগে আর মনুষ্য, তখন খেয়া বাতি করি তেতিয়া আমি ভাল হম। সেই কারণে এই প্রসেসটা মোট আজি 33 বছর হল, মই ইয়াতে প্রসাদ যি পারো মই খুয়াই আছো। আর
1: জানি খুব ভাল লাগিছে, আর আপনার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন।
0: জয় মা, জয় মা, জয় কোটিলিং বাবা।
2: নীলাচল পাহাড়ের অন্যতম পবিত্র স্থান এই কৌটিলিঙ্গ। এই স্থানত শিবর সৈতে সম্পর্কিত আর শৈব ধর্মর ভক্তসকলের বিশেষ গুরুত্বপূর্ণ। কৌটি শব্দর অর্থ হয়েছে কোটি বা অসংখ্য, আর লিঙ্গ হয়েছে শিবর পবিত্র প্রতীক। লোকবিশ্বাস অনুসারে এই স্থানত অসংখ্য সৰু সৰু শিবলিঙ্গ আছে বা আছিল, সেইবাবে ইয়াক কৌটিলিঙ্গ বুলি কোৱা হয়। এইবোৰ শিবলিঙ্গ পাথৰত স্বাভাৱিকভাৱে গঠিত হোৱা বুলি বহুতে বিশ্বাস কৰে, যাৰ ফলত এই স্থানক অধিক পবিত্ৰ বুলিও গণ্য কৰা হয়। এই পবিত্ৰ স্থান নীলাচল পাহাৰত অৱস্থিত আৰু কামাখ্যা মন্দিৰৰ আধ্যাত্মিক পৰিৱেশৰ সৈতে গভীৰভাৱে জড়িত। পাহাড়ের নিস্তব্ধ আর প্রাকৃতিক পরিবেশত কৌটিলিঙ্গ স্থানটো এক বিশেষ ধ্যানময় অনুভূতি প্রদান করে। বহু ভক্তে ইয়াত আহি শিবর নাম স্মরণ করে আর পূজা অর্চনা করে। হিন্দু বিশ্বাস অনুসারে কৌটিলিঙ্গর দর্শন করিলে বহু পুণ্য লাভ হয়। বিশেষক শিবভক্ত সকলে কামাখ্যাদেবীর দর্শনের লগতে এই স্থানতো আহি প্রণাম করে। ইয়াত ধ্যান, জপ আর সাধনা করা বহু সাধককো দেখা পোৱা যায়। কৌটিলিঙ্গ হৈছে শৈব আর শক্তি উপাসনার এক মিলনস্থল। এই পবিত্র স্থানেই কামাখ্যা তীর্থক্ষেত্রের আধ্যাত্মিক মাহাত্ম্যক আর অধিক উজ্জ্বল করে রাখিছে।
1: নীলাচল পাহাড়ের বুকুত অবস্থিত কামাখ্যা মন্দিরলৈ যোৱা পথত ভক্তসকলে প্রথমে দর্শন করা মন্দিরভাগই হৈছে দ্বারপাল গণেশ মন্দির। হিন্দু ধর্মত যিকোনো শুভকাম আৰম্ভ কৰাৰ আগতে গণেশ পূজা কৰাৰ ৰীতি আছে, সেয়েহে কামাখ্যাদেৱীৰ দৰ্শনৰ আগত ভক্তসকলে ইয়াত পূজা আগবঢ়ায়। এই মন্দিৰৰ নাম দ্বাৰপাল হোৱাৰ মূল কাৰণ হ'ল গণেশক ইয়াত মন্দিৰৰ ৰক্ষক ৰূপে কল্পনা কৰা হয়। বিশ্বাস কৰা হয় যে তেওঁ ভক্তসকলৰ সকলো বাধা দূৰ কৰি কামাখ্যাদেৱীৰ দৰ্শনৰ পথ মুকলি কৰে। ভক্তসকলে ফুল, নারিকল, মিঠাই আদি আগবাই গণেশক সন্তুষ্ট করবলৈ চেষ্টা করে। স্থাপত্যর ক্ষেত্রতো এই মন্দিরটি সরু হলেও ঐতিহ্যপূর্ণ, প্রাচীনকালের শৈলীরে গড়া। এই মন্দিরে কামাখ্যা দেবালয়ের সামগ্রিক ধর্মীয় পরিবেশক আরও অধিক সমৃদ্ধ করেছে। প্রতিদিনে বহু ভক্ত ইয়াত আহি গণেশের আশীর্বাদ লয় আর তারপিছত কামাখ্যাদেবীর মূল মন্দিরলৈ আগবাঢ়ে। কব পারি যে দ্বারপাল গণেশ মন্দির কেবল এটা সরু মন্দির নহয়, ই কামাখ্যা তীর্থক্ষেত্রের আধ্যাত্মিক যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। ভক্তসকলের বিশ্বাস, ভক্তি আর পরম্পরায় এই মন্দিরক আজিও বিশেষ মর্যাদা প্রদান করে আহিছে। এই মন্দিরলৈ উঠি যাওয়া মেখেলা উজোৱা পথতে আমি লগ পাইছিল এগারী দর্শনার্থীক, যিয়ে নিতৌ এই পথেৰে অহা যোৱা কৰে আৰু গণেশক পূজা কৰে। তেওঁ আমাক কয়,
3: নমস্কাৰ, আকাশবাণী গুৱাহাটীলৈ আপোনাক স্বাগতম। ইতিমধ্যে আমি গম পাইছোঁ যে আপুনি এই ৰাস্তাটোৰে অহা যোৱা কৰে নিতৌ, গতিকে নিশ্চয় এইভাগ দ্বাৰপাল গণেশ মন্দিৰ লগতে কামাখ্যা আমাৰ যিভাগ মন্দিৰ আছে সেই মন্দিৰৰ লগত আপোনাৰ আত্মাৰ এক বেলেগ অনুভৱ, গতিকে আমি জানিবলৈ প্ৰয়াস কৰিম কেনেকুৱা লাগে আপোনাক।
4: এই পথটো যিটো ৰাস্তা কামাখ্যা মন্দিৰ, এইটো মেখেলা উজা পথ বুলি কয়, এইটো নৰকাসুৰে বনোৱা পথ হয়তো। আত্মা অনুভূতি মানে মা একদম জাগ্ৰত হয়, মাক মানে অলপ অলপ তুমি অন্তৰংগটো মানে দি পেলাই মাক সেইটো কৰিলে এইটো মাক গম পোৱা যায় যে মা আজিও আছে।

সমবেত কণ্ঠত বন্দে মাতরম শুনিলে। গীতিকার বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়, সংগীত পরিচালনা ৰমেন চৌধুরীর। সমবেত সংগীতত ভাগ লওয়া কণ্ঠশিল্পীসকল আছিল ক্রান্তিকা চান্দিল্য, প্রতীক্ষা ডেকা, মৃন্ময় চেতিয়া আৰু মৰমী শর্মা। বাদ্য সংগত করলে গীতারত দীপরাজ বংশী, বাঁহীত নিবিড়দেব শর্মা, তবলাত রাজকুমার রবিদাস, কিবোর্ডত সুকুমার শর্মা আর পেডত কমললোচন ঠাকুরিয়া। এতিয়া শুনক ৰমেন চৌধুরীর সংগীত পরিচালনাত সুর সমলয়।

লক্ষীপুর বিজেপি কৌশিক রয়, সাদিয়া বিএপি বলিন চেতিয়া, বোকাঘাট এজিপি অটল বোরা, গোলাঘাট বিজেপি অজন্তা নিয়োগ, খুমতি বিজেপি রিনাল শইকীয়া, ডিফু বিজেপি নিশু তেরাংপি, রংখাং বিজেপি তুলুরাম রংহাং, শিলচর বিজেপি ডক্টর রাজদীপ রয়, ডেমরিয়া আসাম গণ পরিষদ ডক্টর তপন দাস, বিশ্বনাথ বিজেপি পলব লোচন দাস, নবৈসা কংগ্রেস জয়প্রকাশ দাস, নদুয়ার বিজেপি পদ্ম হাজরিকা, ভবানীপুর বিজেপি রঞ্জিত কুমার দাস, বরপেটা আসাম গণ পরিষদ দীপক কুমার দাস, সুমরিয়া কংগ্রেস রকিবুদ্দিন আহমেদ, কসাইগাং বিপিএফ শুভারাম বসুমতারি, দদমা বিপিএফ রবিরাম নার্জারি, ক্রকরঝার বিপিএফ শিওলি মহিলারি, বেলাসিপাড়া আসাম গণ পরিষদ জেএস রয়, লাপেন রূপহীহাট কংগ্রেস আসংখ্যা নুরুল হুদা পেন্সি কিলিক চেপাহাই দল আসাম আনপাড়া পাতুমি ওয়েস্ট বেঙ্গল তামিলনাডু পুডুচেরি লেপেন কেরালাম আসেম্বলি কনস্টিটুয়েন্সি আবুদ কলাখা আংথেকটা পিপন্দ কেলিক আংথেক কাপিক্লাং পন পেন ওয়েস্ট বেঙ্গল আলংটা খিচেং সি আফান বিজেপি পার্টি পেন কিলিক চেপাহাই পন্ল হালাসোয়া স্টেট আলু আসেম্বলি কনস্টিটুয়েন্সি কাদুভাবে লং ফারুইনি রাথক সিরকেবরা কেথম আংবং পেন বিজেপি পার্টি পেন লং ফারুইনি রাথক আদিম চেপাহাই পনল লাসোয়া স্টেট আলু টিএমসি নিকান ক্রেফো কাছারিয়া ফি পাতুমিকে ইংহয় থকনের ক্যাবানসি চেপালংদুন উঞ্চল কংগ্রেস পার্টি লেপেন জনতা উনাজান পার্টি পেনকে লংনি চেপাহাই দুল লাপুথু তামিলনাডু আলংকে টিভিকে পার্টি সি জোসেফ বিজয় কিয়াপন রাজচারি আতুমসে লং ফারু ইসিরা নেরকে পেন কিলিক কচিপাতি চেপাহাই বনল ডিএমকে পার্টি পেন্টা কনস্টিটুয়েন্সি ফারুইনি রাথংকরা ফ্লি আংবং পেন লং থ্রকসিকেবরা সিরকে কনস্টিটুয়েন্সি পেন চেপাহাই দুল কেরালাম আলংকে লং ফারু ইসিরা ফ্লি কেব কনস্টিটুয়েন্সি পেন কংগ্রেস পার্টি পেন লং থ্রকেবরা কেথম আদিম চেপাহাই বনল সিপিআইএম পেন লং ইংকরা থ্রক লেন আইইউএমএল পার্টি পেন ইংহয় হিনি ইংকরা হিনি চেপালং দুল লাপুথু পুডুচেরি আলংকে কাদুভাবে লং থম কেব আসেম্বলি কনস্টিটুয়েন্সি আংবং পেন এআইএনআর কংগ্রেস পেন লং ক্রিহিনী আদিম চেপাহাই বনল পুডুচেরি ডিএমকে লং ফো লাপেন বিজেপি লং ফ্লি চেপাহাই দুনসি হিনি লাপেন কে থম আনম্বর আলং কিলিক চেপাতি আংহয় কি অং পে আমেন চে থাকল আইপিএল ক্রিকেট কাপথু কচিপাতি পাতুবি মুম্বাই ওয়ানখাদি কাপথু আকলাম আলং মুম্বাই ইন্ডিয়ান আতুম লগ্ন সুপার জায়ন আফান উইকেট ট্রক পেন্সি পারেম পনল ক্রিকেট কাপথু কচিপাতি পিনি দেলহি অরুণ জেটলি কাপথু আকলাম আলং দেলহি ক্যাপিটাল চেন্নাই সুপার কিং আংবংসে কাপাথু চেপাতি পন্থুপ আজও পরফাই থকসিরা মিনিট থম ক্যাব আপর পেন্সে কাপাথু চেংপনপ বীরতা লাপানসে কাংত দিল

0: Surini rengkora trok anikan karbia jai mek nangkar jitu na tumapan nili jurnal ronghang kardong bajir si akasmani gati mohabahu ang dengpen karbia jai mek dang pon thulo jai mek ke wang laki medium wave long pen metar paru plira kri sira tok borpho ke lo hat spen paru trok sira engkora sir ke bla pen mega hat spen ke paru sira sira tok borwa trok karbia jai mek long pen pinia sarlanti arjusina pinia sarlanti ke kilu kelomta longkam kedangke imethang ben chengche lamthe ke man hithi mate longkam longhat kidunke imethang ason anke kali mane aphan chutoi dun tame ining ke hangaten ke wanwe det mate re re det laputa chipla bangkewan ohormuke ining dokte det tahai jada kamta imina ki klem ason kali puaphan lasi ili sokar bisar palam thilo kilu kilomta longkam kidam ke imithang ben chingche me henota me heno akamta imina ki klem sikime puaalam thi lake akaspani guati mohabaho adun thupina ka be jai me longpen go pipi sirot par ji ma pini penje tham eksina pena aru ache kloni phai tro thelangarni karbi ajai me longpen afrangsi birtar jilong ji la so de rapi sarlamthi angdeng longpen pini sarlamthi pu arjulong ji sarlamthi arjulong de rapi worenga birtar jilong ji Worenga birtar jilong de rapi. Angdeng chari bang ning ke hanga lunjir angdeng longpen asong sona lunjir ar jilong ikje. Penap karbia jai meg longpen ko pipi siro par jima ke lan vedik lo. Lake akasmani gohati moha bahu.
1: Duma ke e oke pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo monta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe messenji pulo tangte duma ason an pen che pahelo nai ji duma ke mong ke cho lapen kahenot pen ingphor elangjoy inghuarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ইডাকচে লাসি হিথি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মুনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাই জে ওসো কাচোপাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচোছে দেট নাই জি লাপেন মং মে দেট নাই জে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেসি আকেমে আর্তা কাবেদেত আও সোমার তুমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লংলে দেত নাই জে নেঞ্চি বেকথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুমা ফানলে ইলি মে কা পেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কা পেচো
0: লগে আকাশবাণী গুহাটি মহাবাহু আদুন্থু বারি রংপার পি কিলুন আলুন আর্জুক সেনাং আলুন লামথি নেসেং বি আমেদে

खुलुमबाय बे आकाशवाणी गुवाहाटी मुवा बाहु दिनैनि बर' रादाबखौ फरायदों नगेन दैमारिया आसाम आयेन आफाद बिसायख'थियाव भारतीय जनता पार्टीआ गोबां अनजिमानि मासि मोननो हादों हानजाया गासै 126 जुथाइनि गेजेराव मोन 82 जुथाइयावनो देरहानो हादों बिसायख'थि आयोगनि खारिथि बायदिब्ला भारतीय जातीय कंग्रेसआ मोन 19 असम गण परिषदआ मोन 10 बर'लेण्ड पिपल्स फ्रन्टआ मोन 10 अल इण्डिया युनाइटेड डेम'क्रेटिक फ्रन्टआ मोननै रायजर दला मोननै आरो अल इण्डिया तृणमूल कंग्रेसआ मोनसे मासियाव देरहानो हादों बे बिसायख'थियाव बिजेपिआ सोमोनांथाव महरै देरहासारनायनि थाखाय रायजो राजाफोरखौ साबायखर बावनानै जालुकबारी जुथाइनिफ्राय गासै 89,434 भटनि फारागथियाव देरहानो डॉ हिमन्त बिश्व शर्माया समाजारि बिजोंआव बुङोदि हादोरसायारिफोरनि बोर सास्रिनायाव एनडिएनि गासै 102 बिजाथिफ्रा देरहानो हानानै जारिमिन सोरजिनो हादों गंसे जौगाखां आसाम हादोरसा दाफुंनायनि थांखिजों गासै बिजाथिफोरखौ आवगायलांनो थाखाय बिथां शर्माया खावलायो आरो देरहानो हानाय गासै बिजाथिफोरनिसिम साबायखर बावो बिसायख'थिनि फिथाय फोसावनाय लोगो लोगो डॉ शर्माया मिरुनि मन्त्री सर्बानन्द सोनोवालखौ लोगो हमो लोगोसेनो बिपिएफनि गाहाय हाग्रामा मैलारिखौबो लोगो हमनानै बाथ्रा सावरायलायो आरो बे सावरायनाय समाव बिटिआरनि जौगाखांनाय खामानियाव अरायबो गोसो होलांनो समायखिरा लानाय जादों होना ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হাগ্রামা মহিলারিনে বার্তা হয়ে গুবুন পার্শ্বে আসাম এনডিএ নি বে সমনাথ মহরে দেহারায় সায় গাহাইমন্ত্রী নরেন্দ্র মোদিয়া বুদে বে দেহারায় বাংলায় সুব অনসাইটি রাজখান্তি ফার্সে সরাসংসা সুবংরা জনার্দন ফার্সে ফটাইটি নেরসন বয়নিসম সাবাইখর বনানী বিথা মোদিয়া ইউনসিম আসামনি থাদনায় গিয়ে জৌগাখানায় খামানি মৌলাঙ্গন হানা বার্তা হয়ে কংগ্রেসনি দৈদিনায় ইউপিএনি বিজাতি আর হাদসায়ারি কংগ্রেসনি আফাদগিরি গৌরব গগৈয়া জরহাট জুথাইয়াও বিজেপিনি বিজাতি হিতেন্দ্রনাথ গোস্বামীনি আখায়াও গাছ 23,180 ভোটনি ফারাকথিও জেননাঙ্গ শিবসাগর জুথাইয়াও রাইজর দলনি আফাদগিরি আর বিজাতি অখিল গগৈয়া বিজেপিনি বিজাতি কুকুল রৌরীকেও ফেজেনা দেরহানো হায়ে কংগ্রেস নগরনা বিজেপিও গদানে হাফৈনায় প্রদেশ কংগ্রেসনি বার্গো আফাদগিরি ভূপেন বরায়া বিহপুরিয়া জুথাইয়াও দেরহানো হায়ে গুবুন ফার্সে কংগ্রেস নাগরানে গদানে বিজেপিও হাবফৈনায় প্রদ্যুত বরদলাইয়াবো দিসপুর জুথাইনিফ্রায় কংগ্রেসনি আইজো বিজাতি মীরা বরঠাকুরকো ফেজেনানে দেরহানো হায়ে আসামনি অনগাইবো মৈয়া সোনাববঙ্গ তামিলনাডু পদ্দচেরি আর কেরালামনি আইন আফাদনি বিসায়খথিনি ফিথাই ফোসাবনাই জায়ে ফিথাই বাদিয়ে বিজেপিয়া সোনাববঙ্গও গিবি খেমনি থাকায় দেহাসা জানো হায়ে হাদরসায়াও বিজেপিয়া গাছে মন 293 মাসের গেজেরাও মন 206 মাসেও দেখানো হায় হাদরসায়াও থাকায় 15 বছরও খুঁটায় থাকায় টিএমসিয়া গাছে মন 80 মাসেও দেখানো হায় হাদরসায়াও জাতীয় কংগ্রেস আর আম জনতা উন্নয়ন পার্টিয়া মন্নেল মাসেও দেখানো হায় মকনাগন্দি ভবানীপুর জুথাইয়াও মমতা বেনার্জিয়া বিজেপিনি শুভেন্দ্র অধিকারী হেংথাই গাছে 15,105 ভোটের ফারাকথিও জেনাঙ্গ যায় গুবুন ফার্সে তামিলনাডুও সাউথন মুলুকনি ফাউকুঙ্গুরনিফ্রায় রাজখান্তিও আগান হনায় সি জোসেফ বিজয়নি দৈদেনায় টিভি কে হানজায়া গিবি খেমনি থাকায় বাদাইনা 108 মাসেও দেহানো হায়ে খুঁটায় থাকায় ডিএমকে গাছে 234 মাসের গেজেরও 79 মাসেওলো দেহানো হায়ে উল্টা হানজা এআইডিএমকে গাছে 47 মাসেওলো দেহানো হায়ে গিবিমন্ত্রী এম কে স্টেলিনা জেনাঙ্গ যায় ওরেহাই কেরালামাও ভারতীয় জাতীয় কংগ্রেসা গাছে 140 মাসের গেজেরও 63 মাসেও দেহানো হায়ে পদ্মচেরিও গাছে 30 মাসের গেজেরও এআইএনআর কংগ্রেসা 12 মাসেও

0: কারণে অল্প কিছু আমাক সহায় করে মই সারক ধন্যবাদ জানাইছো। আজি যেহেতু যোরহাট আমার তিতাবড় হতে আছে সেইটো মতো হেল্প করেছে।
1: আর এটা মহিলা সবলীকরণের ক্ষেত্রে কি কব আপনি?
0: মহিলা সবলীকরণ ক্ষেত্রে মই কব বিচার, আমার মহিলাবিলাকে আগর দিনত অল্প কষ্টকর হয়েছিল বলে দেখা পাও, কিন্তু এটা তেনেকা নহয়। আর নিশ্চয়
1: বিভিন্ন
0: বিভিন্ন সুবিধার দিছে, আর মই ভাবিছো আজিকালি SHG গ্রুপবিলাক আছে, তারপর বহুত সুবিধা পাই।
1: আর হাতের বিদ্যাটো থাকিলে তেওঁলোকৰ মরণ নাই বলে কয় নয় জানো?
0: হয়,
1: যেহেতু এখন ঘর পরিচালনা করার ক্ষেত্রে এগারী মহিলার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কি কব? এখিনিতে
0: ঘর হয়েছে লক্ষ্মী মহিলাগী, তো মই ভাবিছো মহিলার নিশ্চয় কষ্টকর আছে, কেলে মৌ এগারী মহিলা ঘরখনের প্রায় মই উলাই যাওয়া আজি ডিস্ট্রিক্ট ওয়াইজের পর নেশনেল গেম লো আজি মই উপনীত হয়েছো। আর ঘরখন গোটেখিনি মহিলারই, আপনি কলে রাতেপার লোক গধূলিলক গোটেখিনি মহিলার উপরতে ডিপেন্ড করে। আজি লড়া ছলীক স্কুল পঠাবলগা হয়, মহিলাগুলোকে চাব লাগিব, সেখানে মই ভাবো মহিলা কেতিয়াও পিছপর হব নোয়ারে,
1: আর হয়ে থাকিব
0: নালাগেও, নিশ্চয় আগুয়াই যাওয়ার একটা চেষ্টা সবরে আছে, করবই মহিলা নকরা নহয়। কেলে মহিলা আজিকালি হয়তো শিক্ষার ক্ষেত্রে কিছু পিছপরা আছে আমার চা জনগোষ্ঠীর বা,
1: কিন্তু তথাপিও অন্য বিষয়
0: আগবাড়ি আজি কিছু হাতর বিদ্যা আছে, কিছু এখন দোকান খুলিও তাই এখন ব্যবসায় করবেন, সেই তেনেকাত বহুত খিনি মহিলা এটা স্বাবলম্বী হয়ে আছে মানে ঘর এখনের কারণে।
1: আর এটা যেহেতু আমার সন্তুলিত আহারের যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, এটা মহিলাগুলো সেই সন্তুলিত আহারের ক্ষেত্রতো যদি কিবা ব্যবসায় ভিত্তিত যদি আগবাড়িম বলে ভাবে তেনেকেও আগবাড়িব পারিব নয় জানো? শেষত আপনি সমূহ যে সকল মহিলা আছে তেখেতসকলৰ ক্ষেত্রে আপনি কি কব বিচাৰিব?
0: হয়, আমি যেতিয়া মহিলা মই ভাবো আমার মহিলা কেতিয়াও পিছপৰি না থাকে, আর সকলো মহিলায় যে আগুয়াই যাওয়ার একটা সবরে সপোন থাকে, তো মই ভাবো আমার হয়ে উঠা প্রজন্ম লড়া ছিলেও নিশ্চয় আমার আগুয়াই যাব পারিব, আর পিছপরার কেতিয়াও কথাই নহয়। আর মহিলা
1: ভয়তো আঁতৰাব লাগিব,
0: আমার ভয় ভাব কিছু আমার লড়া ছিল ভয় ভাবও থাকে, সেইখিনি অল্প ভয় ভাবটো আঁতৰাবৰ কারণে কিছু মা দেউতারও প্রয়োজন হয়। আমি ভাবো আমার মহিলাও কেতিয়াও হাত হারি থাকিব নোৱাৰে, যে কোনো কেবেটা দেখিলে এই আজি যদি সি করব পাৰিছো মই কিয় নোৱাৰো, সেই তেনেকা কিছু মনোভাব থাকে। সেখানে মই সকলো মহিলাক কওঁ সকলে উলাব লাগে, প্রতিটো কামত খোজ আগবঢ়াব লাগে, এটো ভাবিব নালাগে যে সেইটো কাম করব নোৱাৰো, কিন্তু মানুহৰ চিন্তাটো মেইন, মানুহৰ মনত যদি বিশ্বাস থাকে নিশ্চয় আগুৱাই যায়। আৰু মই শেষত আপোনালোক কব বিচাৰিছো যে আমাৰ মহিলাই নিশ্চয় আগুৱাই যাব পাৰিব, নোৱাৰাৰ কাম নাই। আৰু যেতিয়া মহিলা এৰোপ্লেন এটা চলাব পৰা সক্ষম হৈছে, সাইণ্টিষ্ট হ'ব পাৰিছে, আমাৰ মহিলা কিয় হ'ব নোৱাৰে, নিশ্চয় আগবাঢ়ি যাব।
1: আৰু এটা বিষয় এইখিনিতে মোৰ মনলৈ আহিছে, যেহেতু আপুনি এখন বাগানৰ পৰা ওলাই আহিছে, এতিয়া ব্যক্তিত্ব বিকাশৰ ক্ষেত্ৰত কি কব আপুনি? যেহেতু আমাৰ যেটো আত্মবিশ্বাসৰ যেটো বিষয়টো আছে সেইটো অলপ ভাবিবলগীয়া, গতিকে এই আত্মবিশ্বাসটো সবল কৰাৰ ক্ষেত্ৰত, সেই ব্যক্তিত্ব নিৰ্মাণৰ ক্ষেত্ৰত কি কব আপুনি, কেনেদৰে আগবাঢ়ি আহিলে তেওঁলোকৰ সেই ভয়টো আঁতৰিব?
0: হয়, আমি ব্যক্তিত্ব নির্মাণের কারণে আমি নিজেই নিজকে প্রস্তুত করব, আমি ভাবিব নালাগিব সেইটো জায়গায় কিয় না যাও, কিন্তু সেই বস্তু নিজেই বিশ্বাস হব লাগিব, আমার বিশ্বাস থাকিব লাগিব,
1: আর জ্ঞান লাগিব,
0: জ্ঞান তো লাগিবই, শিক্ষা নহলে একো করিব নোৱাৰি। আজি যেটো জায়গাত হয় এপ্লিকেশন এখন দিবলেহি যোৱাৰ আগত সি বহুত চিন্তা করে, ভয় ভাব করে, কিন্তু সেইটো কেতিয়াও হব নালাগে, কেলে আমি পড়িছো শিক্ষা এটা লৈছো, সেই বস্তুটো আমি আকৌটো চিনি পাওঁ,
1: খুটি নাটি মাৰি যদি বিষয়টো আমি আয়ত্ত কৰি লৈ পেলাই যদি আগবাঢ়ি যাওঁ, তেতিয়া তাতে ভয় খোৱাৰ কোনো কাৰণেই নাই,
0: কাৰণ নাই
1: নহয় জানো?
0: হয়, মই তো ভাবো কেতিয়াও পিছ পৰিব নালাগে, সাহস হব লাগে, আজি শিক্ষা যেতিয়া পাঠদান লৈছো আমি কিয় পিছ পৰি থাকো, সেই বস্তু
1: আমি শিক্ষা গ্ৰহণ কৰিছোৱে যে আমাৰ যাতে মনৰ পৰা যিটো ভয় আছে, যিটো এন্ধাৰ আছে, সেয়া আঁতৰি যাওঁ নহয় জানো?
0: হয়,
1: আপোনাৰ লগত আজি কথা পাতি সঁচাকেই ভাল লাগিলে, আৰু আমি আশা ৰাখিম আপুনি যি ধৰণে এনেকে ওলাই আহিছে আগবাঢ়িছে, আপোনাৰ যিটো এটা নিৰ্ভীক যিটো আপোনাৰ ব্যক্তিত্ব, আপুনি যি ধৰণে কথাখিনি ক'ব পাৰিছে, আপুনি খোলা মনেৰে এনেকে আগবাঢ়িব পাৰিছে, আপোনাৰ পৰিয়াল আছে তেখেতসকলে আপোনাক যথেষ্টখিনি সহায় সহযোগ কৰিছে নহয় জানো? তাৰ বাবে গৌৰৱান্বিত আমি, আৰু এনেদৰে যাতে আপুনি আৰু আগবাঢ়ি যাওক, আৰু আপোনাৰ স্বাস্থ্য যাতে ভালে থাকক, আৰু ভাল ভাল কাম কৰি যাওক, আৰু আপোনাৰ নিচিনা মহিলা এনেকে অজস্ৰ হওক তাৰেই কামনা কৰিলো, আৰু অনাগত দিনত আপোনাৰ সৈতে এনে বিভিন্ন ধৰণৰ বিষয় লৈ পেলাই আপোনাৰ সৈতে পুনৰ কথা পাতিম, আজিলৈ বিদায় লৈছো, ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: ইমান পৰে শ্ৰোতাসকলে ভলীবল খেলুৱৈ হীৰামণি কেৰকেটাৰ সৈতে হোৱা সাক্ষাৎকাৰ শুনিলে। সাক্ষাৎ গ্ৰহণ কৰিলে অঞ্জু দাসে। শ্ৰোতাসকল, আজিলৈ আমাৰ চাহগছৰ মাজে মাজে অনুষ্ঠানটি সামৰিবলৈ

0: আজিৰ অনুষ্ঠানটি যদি নটরাজ থিয়েটারের বাবে লিখা আপনি এটি গীত যদি গাই শুনায় ভাল লাগিব।
1: নটরাজ থিয়েটারত বহুত গানে গাইছিল, তারপর কিছুমান কথা অবশ্যই এটা পাহরিছো, সুরবিলাকও পাহরিছো, বয়স হয়েছে, তথাপিও তার দুটিমান আপনার মানে শুনাবলে চেষ্টা করি।

0: জোনাকী কন্যা।
1: এই গীতটির কথাই শ্রোতাসকলে বিশেষভাবে লিখিছিল। আর আপনি মেঘর সাজি থাকতে এটি গীত আছে, সেই গীতটিও আপনি লিখিছিল আর গাইছিল?
0: হয়, গাইছিল। যেতিয়া চান্দ সদাগরের ছটা পুত্র মরিলে, সপ্তম পুত্র লক্ষিণদারর বিয়া পাতিলে বেউলার লগত। বেউলার লগত পাতিলে যেতিয়া আগরকিটা সর্প দংশন করে শুয়নি কোঠাতে মারি পেলালে, এইবার চান্দ সদাগরে ভাবিলে মই এনেকুৱা এটা ঘর বনাম যেটোত অকনো ছিদ্র না থাকিব, গতিকে এনেকুৱা এটা ঘর বনাবলে বুলি এটা রাজ্যর কেশয় খনিকর নামৰ এজন খনিকর খুব তদারক করবলে দিলে, আর কেশর খনিগড়ে এই ঘরটি বনাবলে ললে। লওঁতে বহুত বনুৱাই কাম করে, বনুৱাবিলাকে ৰাতিয়ে দিনে ইমানেই কাম করেছে, কিন্তু কেশর খনিগড়ে অকনো তেওঁলোকৰ দুখবোৰ কথা নাভাবে, ৰাতিয়ে দিনে লেবেজান হৈ গৈছে। তেতিয়া মানে এই বনুৱাবিলাকৰ দুখত এই গীতটো মই লিখিছিলোঁ। হেই হেই হেই হেয়া, হেই হেই হেই হেয়া, হে হেই হেই হেই হেয়া, হেই হেই হেই হেই হেয়া, লাগ হেরো লাগ ভাই হাতে কামে লাগ, লাগ হেরো লাগ ভাই হাতে কামে লাগ, হারক মাটি করি তেজক পানি করি হাতে কামে আহি লাগ, হেই হেই হেই হেয়া, হেই হেই হেই হেয়া, কেখই খনি করে এ হে, মেঘর সজাইছে এ হে, অজস্র বনুয়া লাগে রাতিক দিনে করি এ হে।